এবং সে যেতক সন্ততি নির্ধন অপুত্রী নুহন্তি অকালে নুহন্তি বিনাশ নাহি পাপিষ্ঠ অল্পায়ুষ এ হরি বংশর মহিমা কে কহি পারে গুণ সীমা আসন শয়ন ভোজন।

জলপখর দশমী তিথি দিন আজ বাহুড়া যাত্রাতে শ্রীগুণ্ডিচা মন্দির নু শ্রীমন্দিরকে ফিরবে শ্রীজীউ। পবিত্র বাহুড়া যাত্রার উলগুনে মহাপ্রভুঙ্কর বিশেষ নীতিকান্তি লাগি সময় ধারি ছিছে। শ্রীমন্দিরকে বাহুড়িবার লাগি পুরী শরধাবালীন তাড়ধ্বজ, তর্পদলন আ নন্দীঘোষ রথ প্রস্তুত রহিছন। দিনর বার নু অঢ়াই বজে ভিতরে আড়প মণ্ডপ নু শ্রীবিগ্রহঙ্কর পহণ্ডি আর উপরবেলা চার বজে রথঘিচা মূল্যবা। বাহুড়া যাত্রা নীতিকান্তি জলদি করবারকে প্রশাসক আও সেবক মানকর ভিতরে তৈয়ারি চালিছে। এথিলাগি গলা রাতিনু শ্রীমন্দির নীতিকান্তি মূল হয়েছে। পরীক্ষা প্রশ্নপত্র প্রঘট মামলাতে সম্পৃক্ত দোষীঙ্ক বিরুদ্ধে সরকার কড়া কার্যানুষ্ঠান নেবার সহিত তার তুর্তি বিচার লাগি ফাস্টট্র্যাক আদালত স্থাপনা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক গণমাধ্যম জরিয়ে এটা ঘোষণা করেছেন। সূচনা অনুসারে আজ হবারকে থিবা ক্যাবিনেট বৈঠক থি প্রশ্নপত্র লিক বাবদে কড়া কার্যানুষ্ঠান পদক্ষেপ উপস্থাপন করা যিবা। প্রঘট সাঙ্গে জড়িত লোকমানকর বিরুদ্ধে কড়া কার্যানুষ্ঠান নিয়া যিবার আর সে তার তুর্তি কার্যান্বয়ন বাবদে ক্যাবিনেট থি আলোচনা হবা বলে আস করা যাউছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মেলনী কক্ষন এআই ডাটা সেন্টার পার্ক বিশ্বস্তরীয় যোগাণ কেন্দ্র স্থাপনার লাগি এচসিএল টেক সাঙ্গে গোটে বুঝামণাপত্র স্বাক্ষর করবে। 730 কোটি টঙ্কা খরচাতে খোর্ধাঠানে হবারকে থাকা এই প্রকল্প লাগি রাইজে জোয়ান পিঢ়ি মানক লাগি ব্যাপক নিযুক্তি সুযোগ তিয়ার হবা। এই সহভাগিতা প্রযুক্তিবিদ্যা ক্ষেত্রটি রাজ্যর ক্ষমতাকে বরকস করবা। রাজ্যর স্বাস্থ্য সেবাকে বরকস করবার লাগি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তরফু ভিন ভিন সরকারি মেডিকাল কলেজ ন 152টা প্রফেসর, এসোসিয়েট প্রফেসর, এসিস্ট্যান্ট প্রফেসর আর সিনিয়র রেসিডেন্ট পদবী অনুমোদিত হয়েছে। এসবু পদবী সুপর স্পেশালিটি বিভাগের অন্তর্গত আয়ে। ই অনুমোদন উত্তরু স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মাহালিং কহিছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর অধ্যক্ষতাতে স্বাস্থ্য সেবা আগকে বড়বার সহ গুণাত্মক স্বাস্থ্য সেবা যোগাবার্তি বিভাগ অয়েতকা সফল হবা। মহানদী জল বিবাদ পরবর্তী শুনানি আইবা মাস 21 তারিখ হবা বলে আডভোকেট জেনারেল পীতাম্বর আচার্য কহিছেন। ট্রিব্যুনাল থি গলাকাল হইথিবা শুনানি বাবদে সূচনা দেইকি শ্রী আচার্য কহিছেন আইবা 2 মাস ভিতরে জল বিবাদ বাবদে সমাধান সূত্র বাহারবার সম্ভাবনা রয়েছে। ট্রিব্যুনাল ওড়িশা ও ছত্তিশগড় ভিতরে আপোষ আলোচনা লাগি পরামর্শ দিয়েছেন। কেন্দ্র জল আয়োগ জলশক্তি মন্ত্রণালয়কে ইতি মধ্যস্থতা করবারকে কুহাযাইছে বলে শ্রী আচার্য সূচনা দিয়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ PMRKVY একীকৃত ছত্র যোজনা অধীন রাজ্যস্তরীয় অনুমোদন কমিটি বৈঠক মুখ্য শাসন সচিব অনুগর্গ অধ্যক্ষতাতে গতকাল ভুবনেশ্বর লোকসেবা ভবন হয়েছে। বৈঠক থেকে 2026-27 আর্থিক বছর লাগি যোজনা অধীন রাজ্য লাগি ভিন ভিন যোজনার বার্ষিক কার্য যোজনা আও চাষ আও আনুষঙ্গিক ক্ষেত্র প্রকল্প মানকর উপরে বিস্তৃত আলোচনা ও সমীক্ষা করা যাইতলা। বৈঠক থেকে চাষ উৎপাদকতা, চাষী মানকর কমানি বড়াবার আও জলবায়ু সহনশীল চাষ উপরে জোর দিয়া যাইতলা। রাইজে 2026-27 শিক্ষাবর্ষে যুক্ত 2 না লেখাবার লাগি গলাকাল 2 নম্বর মেধা তালিকা বাহারিছে। ই ক্ষেপে 46,570 জন ছাত্রছাত্রীঙ্কু বছাযাইছে। গলাথি সর্বাধিক 32,782 জন ছাত্রী মনোনীত হইছন। ঝারসুগুড়া জিলাপাল কুনাল মতিরাম চৌহান অধ্যক্ষতাতে সিএম সম্পদ যোজনার মাসকিয়া সমীক্ষা বৈঠক গলাকাল হয়েছে। জেলার বিকাশকে আগকে নেবার লাগি প্রস্তাবিত টপ অপ ইন্টরভেনশনস আও বহুটে নূয়া জনকল্যাণকারী পদক্ষেপ উপরে আলোচনা করা যাইকি সেসবু সমীক্ষা করা যাইতিলা। ঝারসুগুড়া জিলা দক্ষতা বিকাশ ও নিয়োজন কার্যালয় তরফ গলাকাল জিলাপালঙ্কর কার্যালয়ন থিবা ডিএমএফ প্রেক্ষালয়ন জিলাস্তরীয় নিযুক্তি মেলা হয়েছে। নিযুক্তি মেলাতে প্রতিষ্ঠিত কোম্পানি মানে যোগ দেইকি নিজ নিজ সংস্থা লাগি প্রার্থী বাছিলে। ইতি জিলা ও জিলা বাহারু মোট 84 জন চাকরি আশাই ভাগ নেইথিলে। সুবর্ণপুর জিলা রামেশ্বর স্টাডিয়াম ঠানে হেবারকে থিবা জিলাস্তরীয় 80 নম্বর স্বাধীনতা দিবস পালন অবসরে গলাকাল জিলাপাল ডক্টর নৃপরা সাহুঙ্কর অধ্যক্ষতাতে প্রস্তুতি বৈঠক হয়েছে। বৈঠক থি স্বাধীনতা দিবস পালনর কার্যসূচী বাবদে বিস্তৃত আলোচনা করা যাইতলা। বরগড় জিলা সদর মহকুমা ঠানে পালন হেবারকে থিবা জিলাস্তরীয় স্বাধীনতা দিবস সমারোহ লাগি জিলাপাল আদিত্য গোয়েলঙ্কর সভাপতিত্বতে গোটে প্রস্তুতি বৈঠক হয়েছে। স্বাধীনতা দিবসকে জাকজমকতে পালন করবার লাগি উৎসব পালন কমিটির সবু সদস্যমানকু সহযোগ করবারকে জিলাপাল নিবেদন করেছেন। পানিপাক রাজ্যের ভিন ভিন জায়গান দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রহবার লাগি বর্ষা লাগি রয়েছে। আবার 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর ঝারসুগুড়া সহিত 16টা জেলার গোটে কি জুড়ে জায়গান অতি জবর বর্ষা হবার সম্ভাবনা থিবানু পানিপাক কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6 বজে তক 614.47 ফুট রহিতলা। এই সময়তে জলভণ্ডানু 16টা গেট দেইকি ফি সেকেন্ড থি 2,77,491 ঘনফুট পায়ন ছড়া যাওতবার বেলে 2,65,456 ঘনফুট পায়ন জলভণ্ডারকে আসুছে। এছরি আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবেলর আঞ্চলিক খবর শুনি পারবে রাতে 7 বাজিকির 2 মিনিট থি। জুহার।

0: এনকে ঠিক হিসাবে পহেলা বাহার করে দম। যদি জহ বর্ষা লাগি গছর মূল দুর্বল হয়ে যাচ্ছে তো গছর চারিআড়ে মাইটকে ধীরে ধীরে ঝাঁকি দৌন আর নয়া গছ মানুষ উপড়িবার নু বঞ্চাবার লাগি বাউঁশ খুঁটা দৌন। তেহরু মাইটর অতকা আর্দ্রতা লাগি কবক জনিত রোগ যেমতা কি কলার রড কি আন্থ্রাক্লোজ বাগির আর পতরখিয়া পোক ইছান দেখবার ডর অছে, তো সেথির লাগি ঠিক হিসাবে তদারক করবার কথা। আর গছর চারিপাখে ঘাস রহি নাই দৌন, কাহেলা কি এটা পোষক লাগি অসুবিধা করছি আর কীট পতঙ্গ মানুষ ইগলে আশ্রয় দেশে। তার উত্তর পুষ্টিকর পোষক বুহিকি নাই পলে যাও, সেথির লাগি মাইট নু অতকা পাইন কে বাহার জলদি করুন আর কেনসি প্রকার রাসায়নিক সার কি অলগা পোষক নাই ব্যবহার করুন। তাহলে মা লহ জাতীয় ফসল হল মূল চারিপাখে পায়ন জম্বারকে নাই দৌন আর ক্ষেতু ঠিক হিসাবে পায়ন বাহার করবারটা সুনিশ্চিত করুন। তার উত্তর ফল সড়বার আর পোক লাগবারকে অটকাবার লাগি লহ মানুষ উদা মাইট নু দূরে করে রখবার লাগি বাউঁশ কি নাহলে তার কিছু দেইকি সেমানকু রখুন, যেমতা কি মাটি দিশেটা লাগিকি নাই রহবা। আর ইছানর পাইনপাগ লাগি পরিবার ক্ষেত মানুষ ভিনে ভিনে রকমের কবক জনিত রোগ হবার ডর অছে, তো সেথির লাগি ইতার লাগিবি নিয়মিত তদারক করুন, দেখরেখ করুন। তাহলে বাইগন পাতলঘণ্টা মির্চা ইসবু চাষ মানে যদি করুচন তো উন্নত কিসম যেমতা কি উৎকল মাধুরী উৎকল তারিণী উৎকল অনুশ্রী ব্লু স্টার ইসবু বাইগন লাগি, আর পাতলঘণ্টা লাগি উৎকল পল্লবী উৎকল দীপ্তি উৎকল কুমারী, আর হাইব্রিড কিসমর মির্চা লাগি উৎকল রশ্মি উৎকল আভা পুষা জলা ইটা মানে ব্যবহার করা যাই পারবা। তাহার ঠিয়া ফসল ক্ষেতে আর নর্সরি থি অতকা বর্ষা পাইনকে বাহার করবার ব্যবস্থা করুন। আর ইছানর পাইনপাগ হিসাবে পরিবার ক্ষেতে ভিন্ন ভিন্ন রোগ আর পোক মানকর আক্রমণ হইপারে, তো সেথির লাগি গলে নিয়মিত তদারক করুন। ভেড়ি ভেড়ির গছ মূলে পায়ন রহবারটা গছ সহি না পারে, তো সেথির লাগি চাষী ভাই বোন মানে অতকা পানিকে নিষ্কাশন করুন আর ক্ষেতর চারিপাখে উঁচা বেড কি গহির পায়ন বাহারিকি যাবার লাগি নালি বনুন। পায়ন জম্বার থু ভেড়ি গছে রোগর ডর রয়েছে, সেথির লাগি ক্ষেতু পায়নকে বাহার করুন। আর ইছানর পাইনপাগ যে হিসাবে অছে সেই হিসাবে ভেড়ি গছে শোষক কীট আর ফল আর কাণ্ড বিন্ধা পোকর ডর অছে, সেথির লাগি গলে তদারক করুন। চাষী ভাই বোন মানে রোগ আর পোকর বড়বারটা অটকাবার লাগি যেন গছ মানুষ রোগ পোক লাগিছে সেমানকু ঘিচিকি নষ্ট করে দৌন। তাহার পশুপালন ইছান পাইনপাগ লাগি ভিন্ন ভিন্ন রকমের সংক্রামক পশু রোগ যেমতা কি সাহাণ বজবজিয়া ফাটুয়া এটা মানে রোগ মানকর সংক্রমণ বড়ি পারে, তো এর লাগি গলে ধ্যান দৌন আর জলদি ই রোগ মানকর লাগি টিকা দেবার ব্যবস্থা করুন।
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনন্তু পরিবেশ সূচনা। আজির বিষয়বস্তু বায়ু প্রদূষণ ও যানবাহন, কহিছন্তি ডক্টর সমাপিকা দাস।
2: বর্তমান সময়রে বায়ু প্রদূষণ এক সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব বায়ু গুণবত্তা রিপোর্ট 2023 অনুসারে বিশ্বর সর্বাধিক 100টি প্রদূষিত সহর মধ্যে ভারতের 83টি সহর রয়েছে। রাজধানী নূয়াদিল্লী সমেত দেশের বিভিন্ন মহানগরগুড়িকরে বায়ু প্রদূষণ অতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নূয়াদিল্লীরে গত জানুয়ারি মাসরে বায়ু গুণবত্তা সূচী বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 700 অতিক্রম করা ফলে জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়েছিল। প্রতিবর্ষ বায়ু প্রদূষণ জনিত কারণরু ভারতরে প্রায় 2 নিয়ুত লোক বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পড়ুবার জনাপড়ুছি। দ্রুত জনসংখ্যা সাঙ্গক যানবাহনগুড়িকর সংখ্যা বৃদ্ধি, শিল্প প্রসার, জঙ্গল ধ্বংস, জীবাশ্ম ইন্ধনর মাত্রাধিক ব্যবহার ফলরে সহরাঞ্চলের বায়ু প্রদূষণ অধিক হয়ে থাকে। ভারতের মোটর গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ার বায়ু প্রদূষণ বহুত মাত্রায় বৃদ্ধি পাওছি। মহানগরী দিল্লির ঘটুবা বায়ু প্রদূষণর 51% যানবাহন তথা পরিবহন ক্ষেত্রর হেউছি। সমগ্র দেশরে বায়ু প্রদূষণর 20-30% পর্যন্ত পরিবহন ক্ষেত্রর হয়ে থাকে। ভারতীয় সহরগুড়িকরে ভাসমান সূক্ষ্মকণিকা PM25 ও PM10 উৎসর্জনর 20-30% ও নাইট্রোজেন অক্সাইড সমূহ উৎসর্জনর 36% পরিবহন ক্ষেত্রর আসিথায়। সেহিপরি পরিবহন ক্ষেত্রর বিপুল পরিমাণর কার্বন মনোক্সাইড নির্গত হয়ে থাকে, যা প্রদূষণর কারণ হুয়ে। ভারতের ପ୍ରତିବର୍ଷ ମୋଟରଗାଡ଼ି ବିକ୍ରି ବହୁତ ମାତ୍ରାରେ ବୃଦ୍ଧି ପାଉଛି। ଗତ 2020-21 ମସିହାରେ ଭାରତରେ ଯାନବାହନର ସଂଖ୍ୟା 1 କୋଟିରୁ ଅଧିକ ଥିଲାବେଳେ 2024-25 ମସିହାରେ ଏହା ବଢ଼ି 2 କୋଟିରୁ ଅଧିକ ହୋଇଯାଇଛି। ଏଥିରୁ ଜଣାପଡ଼ୁଛି ଯେ ଭାରତରେ ଯାନବାହନ ସଂଖ୍ୟା କେତେ ଅଧିକ। ଏହି କ୍ରମରେ 1991 ମସିହାରେ ପେଟ୍ରୋଲ ଚାଳିତ ଯାନ ଓ 1992 ମସିହାରେ ଡିଜେଲ ଚାଳିତ ଯାନଗୁଡ଼ିକ ପାଇଁ ନିଗମନମାନକ ଲାଗୁ କରାଯାଇଥିଲା। ଏହାପରେ ପରେ ପେଟ୍ରୋଲ ଚାଳିତ ଯାନଗୁଡ଼ିକରେ କ୍ୟାଟାଲିଟିକ୍ କନ୍ଭର୍ଟରମାନ ବାଧ୍ୟତାମୂଳକ କରାଗଲା। ବଜାରରେ ସିସା ରହିତ ପେଟ୍ରୋଲ ଉପଲବ୍ଧ କରାଗଲା। ଦେଶରେ ଯାନବାହନ ଜନିତ ବାୟୁ ପ୍ରଦୂଷଣକୁ ହ୍ରାସ କରିବା ପାଇଁ 2020 ମସିହା ଏପ୍ରିଲ 1 ତାରିଖରୁ ଦେଶବ୍ୟାପୀ ନିଗମନମାନକ BS-6 କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି। ପୂର୍ବରୁ ଯାନବାହନଗୁଡ଼ିକରେ କାର୍ଯ୍ୟକାରୀ BS-4 ମାନକ ବ୍ୟବସ୍ଥାରେ ପ୍ରତି କିଲୋମିଟର ପିଛା ଏକ ଡିଜେଲ ଚାଳିତ କାର୍ର ଉତ୍ସର୍ଜନରେ 500 ମିଲିଗ୍ରାମ କାର୍ବନ ମନୋକ୍ସାଇଡ୍, 250 ମିଲିଗ୍ରାମ ନାଇଟ୍ରୋଜେନ୍ ଅକ୍ସାଇଡ୍ ଓ 25 μାଇକ୍ରୋଗ୍ରାମ PM2.5 ରହିବାକୁ ଅନୁମତି ପ୍ରଦାନ କରାଯାଇଥିଲା। ମାତ୍ର ନିଗମନମାନକ BS-6 ଅନୁସାରେ ପ୍ରତି କିଲୋମିଟର ପିଛା ଡିଜେଲ ଚାଳିତ କାର୍ର ନିଗମନରେ 500 ମିଲିଗ୍ରାମ କାର୍ବନ ମନୋକ୍ସାଇଡ୍, 80 ମିଲିଗ୍ରାମ ନାଇଟ୍ରୋଜେନ୍ ଅକ୍ସାଇଡ୍ ଓ 5 μାଇକ୍ରୋଗ୍ରାମ PM2.5 ରହୁଛି। ସେହିପରି BS-4 ନିଗମନମାନଙ୍କରେ ପ୍ରତି କିଲୋମିଟର ପିଛା ଏକ ପେଟ୍ରୋଲ ଚାଳିତ କାର୍ରେ 1 ଗ୍ରାମ କାର୍ବନ ମନୋକ୍ସାଇଡ୍, 80 ମିଲିଗ୍ରାମ ନାଇଟ୍ରୋଜେନ୍ ଅକ୍ସାଇଡ୍ ରହିବାର ପ୍ରାବଧାନ ଥିଲା। ତେବେ BS-6 ନିଗମନମାନଙ୍କ ଅନୁସାରେ ପ୍ରତି କିଲୋମିଟର ପିଛା ଏକ କାର୍ର ଉତ୍ସର୍ଜନରେ 1 ଗ୍ରାମ କାର୍ବନ ମନୋକ୍ସାଇଡ୍, 6 ମିଲିଗ୍ରାମ ନାଇଟ୍ରୋଜେନ୍ ଅକ୍ସାଇଡ୍ ଏବଂ 4-5 μାଇକ୍ରୋଗ୍ରାମ PM2.5 ରହୁଛି। ଭାରତରେ ଯାନବାହନଗୁଡ଼ିକରେ BS-6 ନିଗମନ ଲାଗୁ କରାଯିବା ଫଳରେ ଯାନବାହନ ଜନିତ ପ୍ରଦୂଷଣ ଅନେକାଂଶରେ ହ୍ରାସ ପାଇଛି।
1: ଶୁଣିଲେ ପରିବେଶ ସୂଚନା। ଆଜି ଏଥିରେ ବାୟୁ ପ୍ରଦୂଷଣ ଓ ଯାନବାହନ ବିଷୟରେ କହିଲେ ଡକ୍ଟର ସମାପିକା ଦାସ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଏଥର ପ୍ରଚାର କରୁଛୁ ଭକ୍ତି ସଙ୍ଗୀତର ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅର୍ଘ୍ୟଥାଳି। କଣ୍ଠଶିଳ୍ପୀ ଈଶ୍ୱରୀ ବେହେରା, ଗୀତ ରଚନା ନନ୍ଦକିଶୋର ପାଢ଼ୀ, ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ଗୋପାଳ ଚରଣ ନାୟକ। ଶୁଣନ୍ତୁ କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମ ଗୀତଟି।

0: ବା ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଶୀର୍ବାଦ। ତେବେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଇଏ ହେଉଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ବାହୁଡ଼ା ଯାତ୍ରାର ବର୍ତ୍ତମାନ ପରିବେଶ, ଯାହା ରହିଛି ସୂର୍ଯ୍ୟଦେବଙ୍କର ଟିକିଏ ଟିକିଏ ଆଗମନ, ମନ୍ଦ ମନ୍ଦ ପବନ ପ୍ରବାହିତ ଆଉ ମେଘର ମୁକ୍ତ ଆକାଶ ବର୍ତ୍ତମାନ। ତେଣୁ ସମସ୍ତେ ବିଚରଣ କରୁଛନ୍ତି ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସରେ, ସତେ ଯେପରି ତାଙ୍କର ମନର ଠାକୁର, ମନୁଆ ଠାକୁର ଆଉ କିଛି ସମୟର ଯେଉଁ ଅପେକ୍ଷା ପରେ ସେମାନେ ସେଇ ଘଣ୍ଟ ଘଣ୍ଟାର ନିନାଦ ଶ୍ରବଣ କରିବେ ଆଉ ନିଜକୁ ଧନ୍ୟ କରିବେ। କହିବାକୁ ଗଲେ ନବଧା ଭକ୍ତିର ସ୍ରୋତ ବର୍ତ୍ତମାନ ପ୍ରବାହିତ ହେଉଛି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ, ଏଇ ବଡ଼ଦାଣ୍ଡରେ। ଆଉ ସେଇ ସ୍ରୋତରେ ଅବଗାହନ କରୁଛନ୍ତି ସମସ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନେ। ଆପଣମାନେ ଜାଣନ୍ତି, ଶ୍ରବଣମ୍ କୀର୍ତ୍ତନମ୍ ବିଷ୍ଣୁ ସ୍ମରଣମ୍ ପାଦ ସେବନମ୍ ଅର୍ଚ୍ଚନମ୍ ବନ୍ଦନମ୍ ଦାସ୍ୟ ସଖ୍ୟମାତ୍ମ ନିବେଦନମ୍। କ'ଣ ବା ଅଭାବ ଅଛି ଏଠି? ଶ୍ରବଣ କରୁଛନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କର କଥାକୁ, ବନ୍ଦନା କରୁଛନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କୁ, ଅର୍ଚ୍ଚନା କରୁଛନ୍ତି ସେବାୟତମାନେ 119 ପ୍ରକାର ସେବା, ବିଶେଷ କରି ଗୋଷ୍ଠୀଗତ ସେବା ଏହି ଉତ୍ସବରେ, ଏହି ସ୍ୱୟଂ ଲୀଳାରେ, ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ଯାତ୍ରାରେ ଅର୍ପଣ କରାଯାଏ। ଗୋଟିଏ କିଛି କମ୍ ରହିବ ନାହିଁ ସେବା। ତେଣୁ ଶ୍ରବଣମ୍ କୀର୍ତ୍ତନମ୍ ବିଷ୍ଣୁ ସ୍ମରଣମ୍, ଆଉ ସମସ୍ତେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ସେଇ ଜନାର୍ଦ୍ଦନ, ପ୍ରଭୁ ତୁମ ଶ୍ରୀମୁଖ କେତେବେଳେ ଆମେ ଦେଖିବୁ। ଏହି ପ୍ରକାର କହିବାକୁ ଗଲେ ଏ ନବଧା ଭକ୍ତିର ଯେଉଁ ପବିତ୍ର ଜଳରେ ପବିତ୍ର ଅବଗାହନ କରୁଛନ୍ତି ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନେ, ମନରେ ଉଲ୍ଲାସ ଉଦ୍ଦୀପନା ଆମେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ବାରିପାରୁଛୁ ମନର ଅବସ୍ଥାକୁ। ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନେ କେଉଁମାନେ କହୁଛନ୍ତି, ଆମେ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଟିକେ ବର୍ତ୍ତମାନ ରହିଥିବ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଥିବ ବର୍ତ୍ତମାନ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ, ତେଣୁ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଚାଲିଯିବା ପ୍ରଥମରେ। ଆଉ କେହି କେହି ଭାବୁଛନ୍ତି ଆମେ ଆଡ଼ପ ମଣ୍ଡପ ଆଡ଼କୁ ଯିବା, ଆମେ ଜାଗା ଟିକେ ଠିକ୍ ଭାବରେ ପାଇଗଲେ ଆମେ ମହାପ୍ରଭୁଙ୍କର ପହଣ୍ଡି ଦର୍ଶନ କରିବା, ରଥଟଣାରେ ମଧ୍ୟ ଭାଗ ନେବା। ଏହି ପ୍ରକାର ମନର କଥାକୁ କିଏ ବୁଝିବ? ତେଣୁ ଧୀରେ ଧୀରେ ସହସ୍ର ସଂଖ୍ୟାରେ ଆମ କେନ୍ଦ୍ର ଆଗରେ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନଙ୍କର ଯେଉଁ ସମାଗମ, ସେଥିରେ ଆମେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଦିବ୍ୟ ଲୀଳାକୁ ବାରିପାରୁଛୁ। ପ୍ରଭୁ କେତେ ମହିମାମୟ ଠାକୁର ଆପଣ! ପ୍ରକୃତରେ ଆପଣ ମଣିଷ ପରି ଯଦି ଲୀଳାର କରିନଥାନ୍ତେ, ମଣିଷମାନେ ଏତେ ଆଗ୍ରହ କରିନଥାନ୍ତେ। ଖୋଲା ବଡ଼ଦାଣ୍ଡରେ ଠିଆ ହୋଇ ଖରା ବର୍ଷାକୁ, ସମସ୍ତ ପ୍ରକାର ଶୀତ କାକରକୁ, କଷ୍ଟକୁ ସହିବାରେ ଏ ଭକ୍ତ କେବଳ ଆପଣଙ୍କ ଦର୍ଶନକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛି। ବର୍ତ୍ତମାନ ଆମ କେନ୍ଦ୍ର ଆଗରେ ଅନେକ ଯେଉଁ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ଦଳମାନେ, ସେମାନେ ତାଙ୍କର ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ଯାଉଛନ୍ତି ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରିବା ପାଇଁ, ଭକ୍ତମାନଙ୍କୁ ସେବା ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ। 380 ପ୍ରକାର ଯେଉଁ ସେବା ସଂସ୍ଥାମାନେ, ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନମାନେ ଇଏ ବଡ଼ ଯାତ୍ରାକୁ ଆଧାଇ ଆସିଛନ୍ତି ସେବା ଯୋଗାଇବା ପାଇଁ। ସେ ମହାପ୍ରଭୁଙ୍କର ମହିମା ସମସ୍ତଙ୍କ ଉପରେ, କାହିଁକି ନ ହେବ? ତେଣୁ ଏ ଯେଉଁ କୁହାଯାଏ, ଆମର ଗୋଟେ କଥା ଶୁଣିବାକୁ ଭଜନରେ ଆମେ ପାଇଛୁ, ଥକା ମନ ସାଲ ଯିବା ସକା ନୟନ ଦେଖିବା, ଶଙ୍ଖନାଭି ମଣ୍ଡଳରେ ବେନି ନେତ୍ର ପଖାଳିବା। ବେନି ନେତ୍ରକୁ, ନୟନ ଯୁଗଳକୁ ପଖାଳିବା ଅର୍ଥ ଖେଳନ କରିବା ବା ପାପମୁକ୍ତ କରିବା। ସେଇ ଲୋତକ ଧାର ଟିକେ ମହାପ୍ରଭୁଙ୍କ ପ୍ରେମାଶ୍ରୁ ଆମେ ଅଜାଡ଼ି ଦେଇ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦିବ୍ୟ ସ୍ନାନରେ ସ୍ନାନ ପ୍ରଦାନ କରିବା, ଇଏ ହେଉଛି ଭକ୍ତର ମନବାଞ୍ଛା। ସେ ଜାଣିଛି ଏ ବଡ଼ଦାଣ୍ଡର ମହାତ୍ମ୍ୟକୁ, ସେ ଛୋଟବେଳୁ ଶୁଣିଛି ମହାପ୍ରଭୁଙ୍କର କଥାକୁ। ଏହି ପ୍ରକାର ଭାବମୟ ପରିବେଶ ବଡ଼ଦାଣ୍ଡରେ ବର୍ତ୍ତମାନ କେତେ ପ୍ରକାରର ଭାବକୁ ସାଉଁଟିବା ପାଇଁ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଏକତ୍ର ହୋଇଛନ୍ତି।
1: ଏ ପରିବେଶ ଭିତରେ ଆପଣ ଆଜି ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ଅବସରରେ କ'ଣ ଅନୁଭବ କରୁଛନ୍ତି, ଆମେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଶୁଣେଇବା କହିବା?
0: ଆମେ ଯେଉଁ କଥା ଆଲୋଚନା କରୁଥିଲେ, ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଗୋଟିଏ ଉଦ୍ଦେଶ୍ୟ, କେତେବେଳେ ଆମ ପ୍ରିୟ ଠାକୁର ଜଗନ୍ନାଥଙ୍କର ସାନ୍ନିଧ୍ୟ ଆମକୁ ମିଳିଯିବ। ତେଣୁ କେତେ ପାଖ ସେମାନେ ହୋଇପାରିବେ, ଆଡ଼ପ ମଣ୍ଡପ ପାଖକୁ ହେଉ କିମ୍ବା ଶ୍ରୀମନ୍ଦିର ଆଡ଼କୁ ହେଉ, ଉଭୟ ପଟକୁ ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଧାଇଁବାରେ ଲାଗିଛନ୍ତି।
1: ଦେଖନ୍ତୁ, ଏ ଛକଟା ନାଁ ହେଉଛି ବଳଗଣ୍ଡି, ଯେଉଁ ମାଳିନୀ ନଦୀ ଥିଲା, ଯେଉଁ ମାଳିନୀ ନଦୀ ତିନି ଦୁଇ ଭାଗ କରୁଥିଲା, ଗୋଟେ ପଟରେ ତିନି ରଥ, ଆର ପଟରେ তিনি রথ রহুতলা আমি সেই জায়গায় অছে বড়শঙ্ক বড়গণ্ডি এ না রু জনা পড়ুছি এখানে নদীটিয়ে লা নদী কিভাবে ভাবে পোতা হাইকি আমার তিন ছথ পরিবর্তে তিন রথ হল এবং বর্তমান বড়দাণ্ড তিন কিলোমিটার ব্যাপী যে শ্রীমন্দির গুণ্ডিচা মন্দির গুণ্ডিচা মন্দির শ্রীমন্দির দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী যে বড়দাণ্ড এই বড়দাণ্ডের যে তিন রথ যাচ্ছেন এবং তিন রথ আসুচার ইয়ে যে ষোহল চৌদ বার বয়ালিশ যাচ্ছি বয়ালিশ আসুচি বয়ালিশ যে চৌরাশি লক্ষ জীব দিয়ে যে দুর্লভ মানুষ পাইছে তাকে কেবে হতাদর করে দেওয়া উচিত নুহে
0: চৌরাশি লক্ষ জনি মানে মুক্ত পাইবা পাই
1: মুক্তি হওয়া পাই
0: দিব্য রথত্রয়ের দর্শন আমি ইতি অবসরের আমার শ্রোতা বন্ধু মানুষ গোটে সূচনা দেউছু যেমানে মহাপ্রভুঙ্কু জাণিবারে কিছু আগ্রহ রয়েছে প্রশ্ন আপন মানকর রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরের আপন মানে যোগাযোগ করে পারিবে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি মনে রাখন্তু 8895254200 আউ থরে কই দেউছু 8895254200 এই নম্বরের আপন মানে সম্পর্ক করে পারিবে শুনুলে আপন মানে 84 লক্ষ জনি মুক্তি পাইবা পাই ভক্ত এটি মহাপ্রভুঙ্কর আশীর্বাদ কু কামনা করি থায়
1: কি না এই জন্ম আউ মিলিব কি না মিলিব আমি জানিনে তেমন রক্ত মাংস দেহদারী মানুষ প্রত্যেক বেড়ে আশা করে যে মতো আউ পুনর্জন্ম ন মিলু কারণ যাহা আচার্য শঙ্কর কইতিলে জগৎগুরু শঙ্করাচার্য কইতিলে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম
0: যে কথা কুয়া যাইছে যদি মানব জন্মে এই লাভ যদি গোবিন্দে করে ভাব তেণু স্বয়ং গোবিন্দ যেতবে স্বয়ং জগন্নাথ যেতবে আসিছেন ভক্তর নিকটকু বড়দাণ্ডকু সিয়ে কাহিকি এ সুযোগকু হাত ছড়া করিব তেণু তার ভক্তি কৈবল্যকু ভক্তি পসরারে সিয়ে মহাপ্রভুঙ্কু বান্ধিবা পাই চেষ্টা করুছি এবং মহাপ্রভুঙ্কু সেবা করিবা পাই মহাপ্রভুঙ্কু আখি খোলি প্রাণ ভরি সিয়ে এই যে দর্শনর পরিবেশকু সিয়ে নিজর করিবা পাই আজ গোটে সম্পূর্ণ সুযোগ পাইছি শ্রদ্ধালুটিয়ে না আপন কোন ভাবছেন
1: নাই সে তাই সত্য কারণ বর্তমান পাগ আগ ভলি রথযাত্রার যে আমি দেখুলে মুষলধারার যে বর্ষা সতেমনি চারিমেঘ হয়েছিলা আজ তার বিপরীত আজ সে সব জিনিস নাই মুক্তাকাশ ভাবে রয়েছে যদিও আকাশ মেঘাচ্ছন্ন অথাপি লোক মানে আনন্দরে যাচ্ছেন আসুচার প্রভুঙ্কু সমর্পিত হয়েকি যে অনুভব নেইকি আসছেন সেই অনুভব তাঙ্কর পূরণ হোক
0: চারি ফুটর রথ বর্তমান কিছু শ্রদ্ধালু সেমানে এই আমার বড়গণ্ডি ছক নিকটরু ঘণ্ট বজেই বজেই আড়প মণ্ডপ আড়কু গুণ্ডিচা মন্দির আড়কু বর্তমান যাত্রা আরম্ভ করছেন কোণ কহিবে
1: সবু সবু রথ ছোট বড় কিছু নাই ভগবানক পাখরে সমস্তে সমান সাম্যবাদ সমাজবাদ মানববাদ এই তিনটা বাদ যেতবে একত্রিত হয়ে যাচ্ছি সেতবে এ বিচারধারা সেতবে এ বিচারধারা প্রত্যেক ভক্ত মানে অনুভব করছেন বর্তমান এই প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী কথাকে আগেই নেওয়া পাই আমি যা প্রথম কেন্দ্রক জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
2: জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শ্রোতা বন্ধু আপন মানে দ্বিতীয় কেন্দ্ররু ধারা বিবরণী শুনুলে এই যে ছোট রথ বড় রথ এই যে বিচার আসুচি রথরে কোনসি ছোট বড় নথায় এবং যাহার সামর্থ্যকু দেখি মহাপ্রভুঙ্কর এই বড়দাণ্ডরে সমস্তে রথটিয়ে গড়াইবাকু চাহান্তি এবং সেইভাবে কেহি জনে ভক্ত গোটিয়ে ছোটিয়া রথ তৈরি করিকে বড়দাণ্ডরে আনুচন্তি সেই দৃশ্য আমার বিবরণীদাতা দৃষ্টিতে পড়া বলে সে আপন মানুষ শুনেলে আপনার জাঁচি আজ সারা ওড়শার তিন হাজার রু ঊর্ধ্ব জগন্নাথ মন্দির অবং সবু স্থানরে ছোট হোক বড় হোক রথযাত্রা হচ্ছে কোটি তিনোটি রথ হচ্ছে কোটি গোটিয়ে রথরে তিন ঠাকুর যাচ্ছেন চতুর্থা মূর্তি যাচ্ছেন তেমন এভাবে ভাবে জগন্নাথ সংস্কৃতির জগন্নাথ উপাসনার যে উৎকল ভূমিরে প্রসার হয়েছে সে প্রসার ফলরে বহু স্থানের এবার রথযাত্রা আমি দেখা পাওছু যে রথযাত্রা সব বিধি রক্ষা করে বিধিবিধানক মানি জগন্নাথঙ্কর যে মূলপীঠ শ্রীক্ষেত্রর বিধিবিধানক মানিকি তিন হাজার স্থানের রথযাত্রা বর্তমান হচ্ছে এটা বহুত বড় কথা আমি এই যে রথ বড়দাণ্ডের বিজয় হওয়া সে শ্রীক্ষেত্রর বড়দাণ্ড হো কি কোরাপুট দামনজড়ির হো কি সাবর শ্রীক্ষেত্র হো কি বারিপদা হো যে স্থানের বি রথযাত্রা হচ্ছে রথযাত্রাটা হচ্ছে গোটিয়ে প্রতীক মাত্র এই রথযাত্রাটা আমি বিচার করা পড়ব ଯେ ଆମର ମନ ରୂପକ।

0: ଯେତିକି ଭାବ ସୃଷ୍ଟି ହେଉଛି ଆମର ଏଇ କେନ୍ଦ୍ର ଆଗରେ, ବର୍ତ୍ତମାନ ଗହଳ ବଢ଼ିଯାଇଛି, ଶ୍ରୀମନ୍ଦିର ଆଡ଼ୁ ଭକ୍ତମାନଙ୍କର ଆଗମନ, ଆଉ ଧୀରେ ଧୀରେ ମେଡ଼ିକାଲ ଛକ ଆଡ଼ୁ ଭକ୍ତଙ୍କର ଯେଉଁ ଗହଳର ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା, ତାହା ଆମ କେନ୍ଦ୍ର ଆଗରେ ଯେମିତି ମିଳନ ସ୍ଥଳ ପରି ତାହା କେନ୍ଦ୍ରୀଭୂତ ହେଉଛି। ଭକ୍ତମାନେ ନିଜ ନିଜର ଇଚ୍ଛା ଅନୁସାରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ସାନ୍ନିଧ୍ୟ ପାଇବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି। ଆଉ ଏଇ କଥାକୁ ଭକ୍ତ କବି ଜୟଦେବ ମହାପ୍ରଭୁଙ୍କର ସୌନ୍ଦର୍ଯ୍ୟର ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଆପଣମାନେ ଦେଖିବେ ଯେଉଁ ଶୀତ କମଳା କୁଚ ମଣ୍ଡଳ, ସେଇ ସ୍ତୁତିରେ ଗୋଟେ ସୁନ୍ଦର ସ୍ତୁତି କରିଛନ୍ତି ମହାପ୍ରଭୁ। କେତେ ସୁନ୍ଦର ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ, ଅଭିନବ ଜଳଧର ସୁନ୍ଦର ଧୃତ ମନ୍ଦର ଶ୍ରୀମୁଖ ଚନ୍ଦ୍ର ଚକୋର ଜୟ ଜୟ ଦେବ ହରେ। ମହାପ୍ରଭୁ ଏତେ ସୁନ୍ଦର, ସେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟରେ ବଶୀଭୂତ ହେଇ ସମସ୍ତେ ଆଜି ଆଗମନ କରିଛନ୍ତି। ନହେଲେ ଏଠି ଅନ୍ୟ କିଛି କାରଣ ନାହିଁ। ମହାପ୍ରଭୁ ହେଉଛନ୍ତି ଦାତା, କ'ଣ ଦିଅନ୍ତି? କୈବଲ୍ୟ। ଅନେକ ଦୁଃଖର ଭାବନାକୁ ମନ ଭିତରେ ଧାରଣ କରି ଭକ୍ତଟି ଅଣ୍ଟା ଭିଡ଼ି ଆସିଯାଏ, ମୁଁ ଯାଉଛି ଆଜି ଜଣେଇବି କାଳିଆକୁ। ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଆଜି ପରି ବଡ଼ ଦାଣ୍ଡରେ ଠିଆ ହୋଇ ଯେ ସିଏ ମୋର ସବୁ କଥା ବୁଝିବେ। ସେଦିନ ବନ୍ଧୁ ମହାନ୍ତିଙ୍କ କଥା ବୁଝିଥିଲେ, ସେଦିନ ଦାସିଆ ବାଉରୀଙ୍କର କଥା ବୁଝିଥିଲେ, ଆଉ ସେଇ କଥାରେ ଦୃଢ଼ତା ରଖି ଭକ୍ତମାନେ ଆସିଛନ୍ତି ବଡ଼ଦାଣ୍ଡକୁ। କିନ୍ତୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ ଆପଣମାନେ, ଭକ୍ତ ସିନା ଅନେକ କଥା ଭାବିକରି ଆସିଥାଏ, ଏ ବଡ଼ଦାଣ୍ଡର ଏତେ କୁହୁକ ସ୍ପର୍ଶ, ଏତେ ଭାବନାତ୍ମକ ସ୍ପର୍ଶ ରହିଛି, ଭକ୍ତ ସବୁ ଭୁଲିଯାଏ ତା ନିଜ କଥାକୁ। ଏଇଥିପାଇଁ ଯେ ମହାପ୍ରଭୁ କେତେବେଳେ ନା କେତେବେଳେ ତାର ସେ ଦୁଃଖକୁ ହରଣ କରିନିଅନ୍ତି, ହରି ହରଣ କରିନିଅନ୍ତି, ସିଏ ଆଉ କ'ଣ ଦୁଃଖ କଥା ମନେ ପକାଇବ। ଖଣ୍ଡନାଥ ସର୍ବ ଦୁଃଖାନମ୍ ଅଖଣ୍ଡାନନ୍ଦ ଦାନତଃ ସ୍ୱଭାବାଦାରୁ ରୂପମ୍ ହି ପରଂ ବ୍ରହ୍ମାଭିଧୀୟତେ। ଏ ପରଂ ବ୍ରହ୍ମଙ୍କ ପାଖରୁ ଆଉ ସେ ତାର କ'ଣ ଆଉ ପାଇବାକୁ ଅଛି? ତେଣୁ ଏଇ ସର୍ବ ରହସ୍ୟମୟ ଦେବତା ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଆଜିର ବାହୁଡ଼ା ଯାତ୍ରାରେ ଆମେ ଦେଖୁଛେ। ଆମ କେନ୍ଦ୍ର ଆଗରେ ଯେଉଁ ଭକ୍ତମାନଙ୍କ ଦ୍ୱାରା କିଛି ଦ୍ରବ୍ୟ ପଡ଼ିଯାଇଛି, କାଗଜ ହେଉ ପତ୍ର ହେଉ, ସେସବୁକୁ ଉଠାଇ ଦେଉଛନ୍ତି ସ୍ୱେଚ୍ଛାସେବୀମାନେ, ପରିମଳ ବିଭାଗ। ସେମାନେ ଯେଉଁ କଥା ଆସିଛନ୍ତି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରକୁ ସେମାନେ ତାଙ୍କ କାର୍ଯ୍ୟରେ ଲାଗିଛନ୍ତି। ତେଣୁ ଇଏ ବଡ଼ଦାଣ୍ଡର ପବିତ୍ରତାକୁ ସମସ୍ତେ ଅଙ୍ଗୀକାର କରିଛନ୍ତି, ହୃଦୟରେ ବୁଝିଛନ୍ତି, ମନରେ ହୃଦୟରେ ଧାରଣ କରିଛନ୍ତି ଏ ପବିତ୍ରତାକୁ। କାହିଁକି ନା ଏଇ ଜାଗାରେ ପହଞ୍ଚିବା ହେଉଛି ଭକ୍ତର ଗୋଟିଏ ବଡ଼ ଆସ୍ଥା ଏବଂ ବହୁତ ବଡ଼ ଉପଲବ୍ଧି। ଏହି ସ୍ଥାନରେ ପହଞ୍ଚି ଆପଣମାନେ ମଧ୍ୟ ପହଞ୍ଚିଛନ୍ତି, ଯାହା ମାନସିକ ସ୍ତରରେ ଯେଉଁ କଥା ଆମର ମାନସ ଉପଚାର ପୂଜନ କରାଯାଏ ଦେବାଦେବୀଙ୍କୁ, ଆପଣମାନେ ଜାଣନ୍ତି। ଦ୍ରବ୍ୟର ବିନା ଦ୍ରବ୍ୟରେ ମନରେ ଭଗବାନଙ୍କୁ ଏକାଗ୍ରତାର ସହିତ ଆସନ ସ୍ୱାଗତ ପାଦ୍ୟ ଅର୍ଘ୍ୟ ସବୁ ଅର୍ପଣ କରାଯାଏ। ତେଣୁ ଏଇ ମାନସିକ ପୂଜା ଦିନେ ଚୈତନ୍ୟ ଦେବ କରିଥିଲେ ଜଗମୋହନରେ ବସି, ଏଇ ମାନସିକ ପୂଜାକୁ ଦିନେ ବାଢ଼ି ଦେଇଥିଲେ ଅନେକ ଭକ୍ତମାନେ, ସେମାନେ ମାନସିକ ପୂଜା କରନ୍ତି। ତେଣୁ ଏଇ ମନର ପୂଜାକୁ ଆଜି ଭକ୍ତ ପ୍ରଦାନ କରୁଛି ବଡ଼ଦାଣ୍ଡରେ ବିଭିନ୍ନ ମାଧ୍ୟମରେ। ବୈଦେଶିକ ଭକ୍ତମାନଙ୍କର ମଧ୍ୟ ସମାଗମ ହୋଇଛି ଆମ କେନ୍ଦ୍ର ଆଗରେ। ସେମାନେ ଭାବୁଛନ୍ତି ଯେ କ'ଣ ଆମେ ଆସି ଦେଖିଲୁ, ଏତେ ସୁନ୍ଦର କଥା, ଯାହାକୁ ସେମାନେ ନିଜକୁ ଅଭିଭୂତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟାନ୍ୱିତ କରୁଛନ୍ତି ଯେ କ'ଣ ଆଉ ପାଇଥାନ୍ତୁ ଆମେ ଏଇଠାକୁ ଆସି। ତେଣୁ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନଙ୍କର ଇଏ ଯେଉଁ ଉତ୍ସବରେ ସମାଗମ, ଏହା ହିଁ ଭକ୍ତ ଭଗବାନଙ୍କର ମିଳନକୁ ଇହ ସ୍ୱତନ୍ତ୍ର ଇବ ଦ୍ୱିଜ। ତେଣୁ ଅହଂ ଭକ୍ତ ପରାଧୀନ, ମହାପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ମୁଁ ଭକ୍ତ ପାଖରେ ପରାଧୀନ, ଭକ୍ତ କହୁଛି ମହାପ୍ରଭୁ ମୁଁ ଆପଣଙ୍କ ଡୋରିରେ ଆକର୍ଷିତ ହୋଇ ଆପଣଙ୍କ ଐଶ୍ୱର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କର ଆଶୀର୍ବାଦର କରୁଣାର ସେଇ ଯେଉଁ ରସିରେ ମୁଁ ବାନ୍ଧି ହେଇ ପଳାଇ ଆସିଛି। এই পরস্পর ভিতরে এই ভাবধারা কু আপন মানে শ্রবণ করুছন্তি শ্রোতা বন্ধু এ কথা কু আগকু স্মরণ শ্রবণ করিবে বর্তমান আপনকু আমি প্রথম কেন্দ্র কু নেই যাউছু সেঠারু মহাপ্রভুঙ্কর দিব্য কথা কু শ্রবণ করিবে জয় জগন্নাথ
1: জয় জগন্নাথ জয় জগন্নাথ। বড় সুন্দর ভাবরে আমার দ্বিতীয় কেন্দ্রর প্রতাপ চন্দ্র ত্রিপাঠী মহাশয় ধারা বিবরণী দৌথিলে। বর্তমান যা সূচনা আমার পাখে অছি এবং আমি যা দেখুছু মধ্য তিন রথরে মহাপ্রভু মানকর সাথে যাওতিবা যে সব হন্ডা হান্ডি উপকরণ বাক্স এসব কথাগুড়ি বর্তমান আসিকি সব রথ মানকরে রখাগলা এবং সেইথুর জনা আউ তাপরে আমার দৃশ্য মাধ্যমর সমস্ত ক্যামেরাম্যান বন্ধু মানে যাইকি নাকচণা দ্বার সামনে ভিড় লগাইলে এবং সব ক্যামেরা বর্তমান নাকচণা দ্বার উপরে নিবদ্ধ হয়েকি রয়েছে এবং নিবদ্ধ হয়েকি রহবার সূচনা মিলুছি এবং তাঁকর যে কোঠসুয়াছিয়া সেবক মানে সেমানে সব ভই বহিকি আনিকি বাক্স ইত্যাদি হন্ডা হাঁডি সব রখিলে এবং বড় ঠাকুর বলভদ্রঙ্কর তাড়ধ্বজ রথ যেটা আমার ঠিক তলে অছি সরদাবালি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক তলে যেটি প্রথম কেন্দ্র হয়েছে সেইটি যে কর্ডন লা সেই কর্ডন কু বর্তমান হটাই দিয়া হল এইথর জনা পড়ুছে যে বড় ঠাকুর বলভদ্রঙ্কর পহণ্ডি বর্তমান আরম্ভ হবার সম্ভাবনা। মহাপ্রভু ন দেখিলা পর্যন্ত আমি কহিপারিবনি কিন্তু ব্যবস্থা যা অছি সে ব্যবস্থার জনা পড়ুছে যে পহণ্ডির আরম্ভ হব। আউ বড়দাণ্ডকু শ্রদ্ধাবালির বড়দাণ্ডকু প্রায় দুই ভাগে বিভক্ত করে দিয়ে মঝিরে গোটিয়ে ধাড়ি এই যে স্বাস্থ্য সেবা পাই আম্বুলান্স মানকর যা আসবা পাই তাকে রখা হয়েছে এবং বর্ষা তো না পাগ শুখিলা আছে কিন্তু গুলুগুলি টিকি হচ্ছে সেইপা যেটা গতথর গুন্ডিচা যাত্রার যেটা প্রকৃতি করুলা এ বর্ষ তাকে সরকার করছেন পানি সিঞ্চন করছেন এ যে দমকল বাহিনী অনেক সেমানে লোকঙ্ক উপরে জলসিঞ্চন করছেন মঝি রাস্তাটি আম্বুলান্স যা আসবা সফা হয়েকি রখা হয়েছে মেডিকাল ছক পর্যন্ত কালে কিছু অসুবিধা হলে যে আহত হবে বা যে স্বাস্থ্যগত সমস্যা হব সে তুরন্ত সেই বাটরে নেইকি পৌঁছাই দিয়া যাই পারিব। আউ সমগ্র মেডিকাল ছক বড়শঙ্খ পর্যন্ত আউ সোরিষ বুণবা জায়গা নাই প্রবল জনসমুদ্র সমাগম হয়ে গেলে সম্পূর্ণ শ্রদ্ধাবালি সেমানক দ্বারা বর্তমান আচ্ছন্ন হয়েকি শ্রদ্ধাবালি বর্তমান অছি। কিছু সময় পূর্বরু আমার জনে নৃত্যাঙ্গনা বা জনে নর্তক আসিকি যেতবে আমাকে সাক্ষাৎকার দৌলে সেতবে সে কুলে যে আমি কী এই শ্রীক্ষেত্রকে আসিকি মহাপ্রভুঙ্ রথযাত্রা সময় নৃত্য প্রদর্শন করু তার কারণ হচ্ছে যে এই জগতরে একমাত্র পুরুষ হচ্ছেন স্বয়ং প্রভু জগন্নাথ এবং এইটা হচ্ছে বৈষ্ণবীয় ভাবনা। বৈষ্ণবীয় ভক্তি আন্দোলন যেতবে আসিলা সেতবে শ্রীকৃষ্ণক এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে কুহগলা তেমন একমাত্র পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ আসারের সমস্তে হচ্ছেন নারী এইটা হচ্ছে গোপী ভাবনা এইটা হচ্ছে বৈষ্ণব ভাবনা। তেমন যে নৃত্য প্রদর্শন করতে সে যে নিহাতি নারী হবে এভাবে কথা কিছু না যে পুরুষ ভাবে নৃত্য প্রদর্শন করবে সে গোপী ভাব ধরিকি হৃদয় ভিতরে রাধা ভাব ধরিকি রাধা মধ্যে জনে গোপী তেমন গোপী ভাব কহিলে রাধা ভাব রাধা ভাব কহিলে গোপী ভাব তেমন গোপী ভাবক অন্তর ভিতরে ধারণ করে নিজকে নারী মনে করে একমাত্র পুরুষ ভাবরে স্বয়ং জগন্নাথক বিচার করে সে নৃত্য প্রদর্শন কলে জগন্নাথক পাখে তাঁর নৃত্য নিবেদিত হুয়ে। হ্যাঁ আমি ঘণ্টা শব্দ কী আমি তো দেখিপারছে বর্তমান আলোট পড়িবার দৃশ্য এই নাকচণা দ্বার আউ গুন্ডিচা মণ্ডপর যে পাচেরি সে পাচেরি সন্ধিরে যে রাস্তাটা আছে সেই বাট দিয়ে আমাকে দেখা যাচ্ছে যে আলোট হলুছি বর্তমান আলোট পড়ুছি এবং আলোট পড়া ফলরে সূচনা মিলুছি ঘণ্ট ঘণ্টার ধ্বনি মধ্যে আমি শুনিপারছু বড় ঠাকুর বলভদ্রঙ্কর বর্তমান আসব বর্তমান পহণ্ডি হয়েকি বড় ঠাকুর বলভদ্র বর্তমান নাকচণা দ্বার দিয়ে আসবে কেতে সময় লাগুছি আমি কহিপারিবুনি কিন্তু যেহেতু নীতি বিলম্ব হলা এবং বনাটি নাকচণা দ্বারর বাহারিকি বর্তমান শ্রদ্ধাবালি আসলে তেমন ক্ষিপ্র ভাবে বড় ঠাকুর বলভদ্রঙ্কর পহণ্ডি বর্তমান আরম্ভ হয়েযব তেমন বড় ঠাকুর সুদর্শন আসবে সুদর্শন তো আসতে খুব শীঘ্র ତେଣୁ ସୁଦର୍ଶନ ଆସିବେ, ତାପରେ ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ରଙ୍କର ପହଞ୍ଚ

0: কালে কালে শিব তব যোগ্য স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মো মাগু নাই ধন মাগু নাই মো রাজপদ মাগু নাই প্রভু এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটিয়ে দেই থান্তু প্রভু মু যেতে দিনে পর্যন্ত থিবি আপনক নিকটরে সেই সেবাকু করুথিবি সে মার্জনা কার্য করুথিবি যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা যো দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখকু সমর্পিত করিবার ভাবনা ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কেতে উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে প্রভুঙ্ক নিকটরে সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুছু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে আউ এপটে প্রজাবৎসল যে রয়েছেন্তি সমস্ত শ্রদ্ধাড়ু তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা যাহা করে সারিছেন্তি যে আশীর্বাদ তাঙ্কু মধ্যে সেমানকু সমর্পণ করিবে কিন্তু সেই সমর্পিত ভাবনা নেই প্রভুঙ্ক নিকটরে আজকু বহু দিন ধরে যে সেবা করুছেন্তি নর্তকী ভাবরে বা নর্তন ভাবরে সেই নৃত্য নিপুণ কলার প্রদর্শন করি প্রভুঙ্ক নিকটরে নিজ জীবনকু সমর্পিত করেছেন্তি আম নিকটরে পৌঁছিছেন্তি পিলাটি দিনরু যে আকাশবাণীর গোটে শিশু কলাকার ভাবরে তাহাঙ্কর সেবা মধ্যে প্রদান করেছেন্তি তাঙ্কঠারু এ প্রভুঙ্কর এই অনুভব অনুভূতি সেবার সমর্পিত ভাবনাকে জাণিবা তাঙ্ক নাম হচ্ছে ডক্টর চিত্তরঞ্জন সাহানি মহোদয় তাঙ্ক পাখুক আমি নিয়ে যাচ্ছু সে প্রভুঙ্কর সেই ভাব অনুভূতিকে টিকি আমমানকে পৌঁছাইবা পাই।
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোন আপনমানকে অনুভূতি কহিবি আজি গত দিন মানকরে আপন যে বর্ষা দেখুলে আমি ভাবুলু বর্ষা হব এ পিচি পিচি এই মেকআপ ছাড়ি যাব কেমিতে নাচিবু সাথে তুমি তো গিলাপ পিঁধিকি আসিলা আমি কেমিতে নাচিবু আমি কেমিতে তোম সহিত রহিবু তোমকু যে মুহটাকে সজবাজ হয়েছি দেখাইবু কেমিতে আজ সুন্দর ভাবে মহাপ্রভু পাগটিয়ে করেদেলে কিন্তু বড় কথাটিয়ে যেতে মু আজ দেখিলি দি ভাই ভৌণী পলাই আসলে বড়বার মণিমা হরিদ্রা মণিমা সুভদ্রিকা চক্ররাজ সুদর্শন পলাই আসলে এতে কালিয়া সাথ আসলে আহা মু দেখু থাকে যে তো সেবেলে রহি যাও থাকে নাকচনা দ্বার পাখে রহি যাও থাকে আসু না বিকল হয়ে তাঁক নাচু থাকে প্রভু তুমি টিকি দেখি দিও তুমি টিকি অনাই দিও এই সময় হঠাৎ দেখু থাকে যে গুন্ডিচা মন্দির রাস্তা আীমন্দির বাইশি পাহাচ পুরা অলগা অলগা কথা এটি সমতল রাস্তা যে ঠাদিও আসু থাকে হঠাৎ যেত ঝকাটিয়ে দৌ থাকে দৈতাপতি সেবক মানে যেত পহণ্ডি করু থাকে সেত ঠাকুরে পছকু হয়ে যাতে যেত টিকি আগুক টাণু থাকে সেতবে দেখু থাকে আখিরে অনৌ থাকে বিস্ফারিত নেত্র মতো লাগিলা মো ছড়া সে কাহকু দেখু না মতো হি দেখুঁচ এত আনন্দ লাগিলা মু তাকে কোণ নাচবি না নাচ ভুলে গলি মু সাংে সাংে চন্দন করে পকাই দেলি মু তাকে চন্দন পকাই দেলি চন্দন তাকে মুহরে লেপিদেলি সেই চন্দনকে আনি মো দেহরে পকাই দেলি মতো এত খুশি লাগিলা আপন মানে সমস্তে জগন্নাথকে ভালো পাঁতু মহাপ্রভুঙ্ পাই সমস্তে আজ সংসার মঙ্গলময় হো সমস্তে কৌ থাকু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
0: বর্তমান আমার উৎকলর মৌড়মণি গজপতি দিব্য সিংহদেব বর্তমান বড় ভাই বলভদ্রঙ্কর রথরে ছেড়াপহরা কার্যকু সমাপন করি বর্তমান জগন্নাথঙ্কর রথ অভিমুখে যাত্রা করুছন্তি কিন্তু সবুঠারু গুরুত্বপূর্ণ বিষয় আজ শ্রদ্ধাড়ু ভক্ত এই শরধাবালির প্রাঙ্গণরে দণ্ডামান হয়ে চলন্তি বিষ্ণু আর সাক্ষাৎ বিষ্ণুঙ্কু দর্শন করিবা সহিত আজির যে মহা আনন্দর মিলনর যাত্রাকু অনুভব করুছন্তি সেই অনুভব ভিতরে কিন্তু প্রশাসন স্তরে তৎপরতা দেখা যাইছি এপটে জগন্নাথ মহাপ্রভুঙ্কর যে তাঙ্কর সেবা কার্য যে আমার যে ছেড়াপহরা কার্য করিবাকু যেতবেলে গজপতি যাত্রা করুছন্তি সে নন্দীঘোষ রথকু এপটে কিন্তু বড় ভাই বলভদ্রঙ্কর তালধ্বজ রথরে ভৈ সেবক মানে কোঠ সুয়াশিয়া মানে সমস্তে মিলিত ভাবরে চারমাড়কু বর্তমান কাড়ি নেউছন্তি কেতে তৎপরতা রয়েছে মহাপ্রভুঙ্কর আজির যে যাত্রাকু শৃঙ্খলিত করি সমগ্র বিশ্বকু পুষ্পায়িত করে কুসুমিত করি প্রভুঙ্কর যাত্রারে আশীর্বাদ স্বরূপ রথযাত্রার যে নির্দিষ্ট স্থির ধার্য করা যাই তাহা বহু বিলম্বিত হয়েছিল কিন্তু আজি বাহুড়ারে আজি ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଆମେ ଦେଖିପାରୁଛୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଚାରମାଳ ବନ୍ଧା ହୋଇଥିଲା ଯାହା ତା ଖୋଲା ହେଲାଣି, ଆଉ କିଛି ସମୟ ପରେ ଘୋଡ଼ା ଝୋଚା ଯିବ ଏବଂ ରଥ ଟଣା କାର୍ଯ୍ୟ ଯେ ଚାରିଟା ବେଳକୁ ଯେଉଁ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିଲା ବୋଧ ହୁଏ ତାହା ଚାରିଟା ବେଳକୁ ଟଣା ଆରମ୍ଭ ନିଶ୍ଚିତ ଭାବରେ ହେଇଯିବ ଏହା ଆଶା କରାଯାଉଛି। କିନ୍ତୁ ୟାର ଭିତରେ ଏ ଆଶା ସମ୍ଭାବନା ଉଦ୍ଦୀପନା ଭାବନା ଭକ୍ତି ଭାବନା ୟାର ଭିତରେ ଆମେ ମଧ୍ୟ ଦେଖିପାରୁଛୁ ଆଜି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଯେଉଁ ଆମର ବାତାବରଣ ବା ପରିବେଶ ଯେଉଁ ଅନୁକୂଳ ପାଗ ଥିଲା ତାହା ସାମାନ୍ୟ ବର୍ତ୍ତମାନ ବର୍ଷା ଅଭିମୁଖେ ବା ବର୍ଷା ହେବ ବୋଲି ସୂଚନା ପ୍ରାପ୍ତ ହେଉଅଛି। କାରଣ ଘଡ଼ଘଡ଼ିର କିଞ୍ଚିତ ଶବ୍ଦ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଶ୍ରବଣ କଲୁ, ତାହା ମଧ୍ୟ ଆମେ ଆଶୀର୍ବାଦ ଭାବିକି ଭାବୁଛୁ। ଆଉ ଏଇଠି ଶାନ୍ତିନାଥ ମହୋଦୟ ଏଇ ଭାବନା ଭିତରେ ପ୍ରଭୁଙ୍କର କଥାକୁ କିଛି କହିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି। ଆଜ୍ଞା କୁହନ୍ତୁ।
2: ନାଇଁ ନାଇଁ, ମୁଁ ଗୋଟେ କଥା ଖାଲି ସୂଚନା ଦେବାକୁ ଚାହିଁବି, ଏଇ ଯେଉଁ ଗଜପତି ମହାରାଜା ଛେରା ପହରା କରୁଛନ୍ତି, ୟାଙ୍କର ପ୍ରଥମେ ତ ମନ୍ଦିର ଶାସନ ବା ମନ୍ଦିର ପରିଚାଳନା ଦାୟିତ୍ୱ ତ ରାଜାଙ୍କ ପାଖରେ ଥିଲା, ତାପରେ ଯେତେବେଳେ ସରକାରଙ୍କ ପାଖକୁ ଚାଲିଗଲା ସେତେବେଳେ ଏଇ ଗଜପତି ମହାରାଜା ଦିବ୍ୟସିଂହ ଦେବଙ୍କ ବାପା ବୀରକିଶୋର ଦେବ ଗୋଟେ ଗୀତ ଲେଖିଥିଲେ, ସେ ଗୀତଟି ମୁଁ ଟିକେ ଶୁଣେଇ ଦେବାକୁ
0: ଚାହୁଁଛି।
2: ସେ ଗୀତଟି ହେଉଛି, ଚକାଡୋଳା ଚଉ ବାହାକୁ ଦୋଷ ନ ଦେଇ ମୁଁ ଦେବି କାହାକୁ, ପ୍ରଭୁ କେଉଁ ଦରକାରକୁ ଆଶ୍ରା କଲୁ ସରକାରକୁ, ରଥ ଖରକାକୁ ପଛରେ ପକାଇ, ରଥ ଖରକା ମାନେ ମୁଁ ରଥ ଖରକା, ରଥ ଖରକାକୁ ପଛରେ ପକାଇ ମଥାରେ ରଖିଲୁ କଥା କୁହାଙ୍କୁ, ବୁଝିଲେ, ନ ରଖିଲୁ ସେବକ ଟେକ ବେଳ ଜାଣି ମୋଡ଼ିଲୁ ବେକ, ଏକି ତୋ ବିବେକ ପ୍ରଭୁ ଶ୍ରୀମୁଖ ମହାବାହୁ ବୋଲା ଉଚ୍ଚୁ ଛାଙ୍କୁ, ନାଥ ତୋର ଏକି ଅକଲ ନିଜ ଘର ଦେଲୁ ଦଖଲ, ଭଣ୍ଡାର ରକ୍ଷକ ପ୍ରଭୁ ଲୋକନାଥ ରଖି ନ ପାରିଲେ ଲକ୍ଷ୍ମୀ ମାଆଙ୍କୁ। ଇଏ ହେଉଛି ଯେତେବେଳେ ମନ୍ଦିରର ପ୍ରଶାସନ ଦାୟିତ୍ୱ ତାଙ୍କ ହାତରୁ ଚାଲିଗଲା, ହୁଏତ ସେତେବେଳକୁ ତାଙ୍କର ସାମର୍ଥ୍ୟ ବି ନଥିଲା, କିନ୍ତୁ ସିଏ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ପରିଚାଳନା ଦାୟିତ୍ୱ ଦେବାକୁ ହସ୍ତାନ୍ତର କରିବାକୁ ଚାହୁଁନଥିଲେ ବୋଲି ଏ ପ୍ରକାର ତାଙ୍କର ଅନୁଶୋଚନା ବା ତାଙ୍କର ମନର କ୍ଷୋଭକୁ ଗୋଟେ କବିତା ମାଧ୍ୟମରେ ସିଏ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଏଇଥିରୁ ଆମେ ବୁଝିବା ଯେ ଯେତେ ଯାହା ହେଲେ ମଧ୍ୟ କେଉଁ ହଜାର ହଜାର ବର୍ଷ ତଳୁ ମହାରାଜାମାନଙ୍କର ଯେଉଁ ଶାସନ କ୍ଷମତା ଥିଲା ଏବଂ ତାର ଗୋଟେ ଅଂଶ ଥିଲା ଶ୍ରୀମନ୍ଦିର ପରିଚାଳନା, ସେ ପରିଚାଳନା ଯେତେବେଳେ
0: ତାଙ୍କ ହାତରୁ ମଧ୍ୟ କବିତାଟିଏ ମଧ୍ୟ କହିଛନ୍ତି,
2: ଆଜ୍ଞା,
0: ସେବାରୁ ଅନ୍ତର ହେଲି ଯେବେ ପ୍ରଭୁ ଏ ପ୍ରାଣ ଥିବ କିମ୍ପାଇଁ ଓହ୍ଲାଏ ନଦୀ କିମ୍ପା ମୋ ମଥାରୁ ଜଞ୍ଜାଳ ଭାର ଗୋସାଏ।
2: ହଉ ଆପଣ କୁହନ୍ତୁ,
0: କେତେ ସମର୍ପିତ ଭାବନା ଏ ଦେଶର ରାଜା କେତେ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ନିଜକୁ ସମର୍ପିତ କରିଛନ୍ତି, ଯଦି ପ୍ରଭୁ ମୁଁ ଯଦି ଆପଣଙ୍କର ସେବା କରିପାରିଲି ନାହିଁ ତାର ଏ ସଂସାରର ଭାର ମୋ ମଥାରେ କାହିଁକି ଦେଇଛ ପ୍ରଭୁ, ମୁଁ ଆପଣଙ୍କର ସେବାର ଯଦି ଯୋଗ୍ୟ ହୋଇପାରିଲି ନାହିଁ, ସେଇ ଭାବ ସମର୍ପଣରେ ଇତିହାସ ସାକ୍ଷୀ ଯେତେବେଳେ ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଯେତେବେଳେ କାଞ୍ଚି ଅଭିଯାନ କରିଥିଲେ ଏଇ ଉତ୍କଳର ରାଜାଙ୍କର ସେ ସମ୍ମାନକୁ ରଖିବା ପାଇଁ ନିଜେ ପ୍ରଭୁ ବଳିଆର ଭୁଜ ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ର ଏବଂ ଜଗନ୍ନାଥ କଳା ଘୋଡ଼ା ଆଉ ଧଳା ଘୋଡ଼ାରେ ଯାତ୍ରା କରିଥିଲେ ସେ କାଞ୍ଚି ଅଭିଯାନରେ। ହଁ, ଆଉ ଆମେ ମଧ୍ୟ ଦେଖିପାରୁଛୁ ବର୍ତ୍ତମାନ

আমার শ্রোতাগণকে জানিয়ে দেউছি, আজ রাতে 10টায় শুনিপারে নাটক ভক্ত বালিকা দাস, রচনা ডক্টর ব্রজমোহন মহান্তি, প্রযোজনা গোপবন্ধু চৌধুরী, সঙ্গীত রাখাল চন্দ্র মহান্তি। নাটক ভক্ত বালিকা দাস শুনিপারে রাতে 10টায়, রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর।

আকাশবাণী সম্বলপুর, বর্তমান সময় সন্ধ্যা 5:30, প্রচার করুছু আজি সন্ধ্যার যুববাণী কার্যক্রম।

আজি সন্ধ্যা 6টা বাজে দশ মিনিট শুণবে আদিবাসী গীত কার্যক্রমে মুন্ডা গীত পরিবেশন করেছেন রাজকুমার মুন্ডা ও তাঁর সাথী মানে। রাতে 7টা বাজে 2 মিনিটে সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ, রাতে 7টা বাজে 25 মিনিটে জেলা হালচাল রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র, রাতে 7টা বাজে 30 মিনিটে কৃষি সংসার কার্যক্রম এতে শুণবে বর্ষাদিনিয়া পনিপরিবারে খত সার পরিচালনা, রোগ পোক নিয়ন্ত্রণ ও হরমোনর প্রয়োগ এ সম্পর্কে প্রার্থনা মহান্তি কথাবার্তা, রাতে 8টায় সংসদ সমীক্ষা রিলে করব আকাশবাণী দিল্লী কেন্দ্র, রাতে 8টা বাজে 15 মিনিটে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণবে, রাতে 9টা বাজে 15 মিনিটে স্পটলাইট রিলে করব আকাশবাণী দিল্লী কেন্দ্র, আজ রাতে 9টা বাজে 30 মিনিটে শুণবে খেলজগৎ এতে ফিফা বিশ্বকপ 2026

0: শুনল গো বুই,
1: বড়িয়া লাগল গো বু।
0: আজ কম্পটে দিন একা গো, উজয় মকর দশমী, অষাঢ় মাসর বাহুড়া যাত্রা, পুরখা লোক পরে আজের দিনকে টাকে কিরে রহিতেছন মহাপ্রভু পরাঞ্চরে। আজ দিনে উড়ি যাতা বেলে আমকো মুক্তি মিলি যাতা বলিকিরি কম্পটে কথায়।
1: হ্যাঁ তো
0: যে মনো না কাহালা যে করল তুমি
1: শুন তো বউ, সে পনিপরিবা এথর দুইটা চাষ করুছে বল।
0: হ্যাঁ
1: বলে চিন্তা লাগুছে কেনতা কর্মি কেনতা সে মাইট কে কাণা কর্মি কেনতা লগামি
0: লগেছ জি।
1: সে লহ জাতিয়া নুয়ে কে সে কাকে রেলা ফের কুন্দ্রু। হ্যাঁ হ্যাঁ
0: হেনা মিতার
1: বলে চিন্তা লাগুছে এটা কেনতা কর্মি বলি।
0: হ্যাঁ তো বেড়ি আমার চিন্তামণি দাদা থাউ থাউ তুমি ফের চিন্তা করবো।
1: ও
0: আমার চিন্তা দাদা আজ্ঞা গুটিকে ডাকিয়ে আনছন ই পাক রাখকে জানি কিনা, বর্ষা দিনিয়া লহ জাতীয় পনিপরিবার যদি চাষবাস করুছু আমি কেন্দা করি হেতি খত সার দেমা, কেন্দা করি আমি ইটা পান কেন কেন্তা দেমা, রোগ পোক দাউনু কেন্তা আমি সেটাকে আয়ত করমা।
1: ওহো বলে শুনলে বড়িয়া এটা তো
0: আহুরি শুন, কেন্দা করি আমি সেটি ফের হরমোন দেইকিরি আমার উৎপাদনটাকে বড়ামা, কেতে কথা কইছন।
1: ওহো
0: আউ সে আজ্ঞা কেউ ডাকিকিরি আনিছন প্রার্থনা মহান্তি আজ্ঞা করনা।
1: ওহো
0: শুন দেখব কেতে কথা জানব যে।
1: ও শুনমা
2: ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ତ ବର୍ଷା ଦିନେ କେତନି କେତେ କିସମର ପନିପରିବା ଚାଷ କରୁଛନ୍, ହେଲେ ଯେନ୍ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଯଦି ଲହଜାତିଆ ଯେନ୍ ପନିପରିବା ଚାଷ କରୁଛନ୍, ଲହଜାତିଆ ପନିପରିବା ଭିତରେ କର୍ଲା, କାଙ୍କେର, ଝୁଲେର।

0: শ্রোতাবন্ধু নমস্কার। এক চমকপ্রদ ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছি। ফিফা ফুটবল ফাইনাল ম্যাচটি নিউইয়র্কর নিউ জার্সি স্টাডিয়ামে জুলাই 19 অনুষ্ঠিত হয়েছিল স্পেন এবং আর্জেন্টিনা মধ্যে। আর্জেন্টিনা খেলুলে অধিনায়ক লিওনেল মেসি, যাহা এ সময়ের শ্রেষ্ঠ খেলাড়ি বলে বিবেচনা করা যায়। অনেক খেলপ্রেমী আশা করে যে পুনশ্চ আর্জেন্টিনা চম্পিয়ান হব। তেবে স্পেনর ঘন ঘন আক্রমণ এবং দুর্বল কাউন্টর আটাকরে আর্জেন্টিনা ফাইনালে হারি রনর্স অফ হয়েছিল। এথর চম্পিয়ান স্পেন 1-0 গোলে আর্জেন্টিনা হরাইলা। ফ্রান্স কু 6-4 গোলে ইংল্যান্ড হরাই তৃতীয় স্থান অধিকার কলা। শ্রেষ্ঠ খেলাড়ি ভাবে স্পেনর মিডফিল্ডর রোড্রিঙ্কু গোল্ডেন বল, ফ্রান্সর স্ট্রাইকর কিলিয়ান এমবাপেঙ্কু গোল্ডেন বুট, স্পেনর গোলকিপর উনাই সিমনকু গোল্ডেন গ্লোভ এবং স্পেনর যুব খেলাড়ি পাউ কুবারসিংকু শ্রেষ্ঠ যুব খেলাড়ির পুরস্কার মিলিছি। তেবে এর বিস্তৃত বিবরণী আমি জানিবা। আম সহিত অছন্তি বিরজা শঙ্কর হোতা। স্যার, আপনাকে আম কার্যক্রমকু স্বাগত করছু। নমস্কার।
1: নমস্কার।
0: এথর 32টা দেশর বড়িকি 48টা দেশ ফিফা বিশ্বকপরে ভাগ নেলে। 32ৰু 48 হলে তা দ্বারা খেলর মান বড়িলা না কমিলা?
1: মানরে কিছু ফরক না, তার স্ট্যান্ডার্ডে কিছু ফরক পড়িনি, মানে সেই স্ট্যান্ডার্ড সেই বজায় রয়েছে।
0: কেমিতি?
1: দেখুন, স্ট্যান্ডার্ডকে তো ব্যাখ্যা করি হবনি না, কিন্তু কথা হচ্ছে যে যৌ দল কেবে খেলি নথিলে সেমানে আসিকি বহুত ভালো খেলে দেখেছন্তি। তো সেমানে কেতে ভালো খেলুথিলে তো আমি জনা পড়ুনথিলা। তো সেটা স্ট্যান্ডার্ডটা কপরে বড়ি যাইছে, কিন্তু তাঙ্কর উন্নতি মানে উন্নত স্ট্যান্ডার্ড ফলরে বড়িছে এটা নহ।
0: অনেক দেশ যে প্রথম থর খেলে সেটি দেখা গলা যে সে বাহার দেশর খেলাড়ি আনিকি খেলাইছেন।
1: হ্যাঁ, তাঁর সিটিজেনশিপ রুল সেমতি থিব
0: আজ্ঞা
1: সে দেশরে। আউ
0: আজ্ঞা,
1: কেউ গোটে দেশ মনে পড়ুনি মোর, তিনটা দেশর সিটিজেন সে আসি খেলছেন।
0: আজ্ঞা,
1: সেমতি রিজিট সিটিজেনশিপ নুহে।
0: হ্যাঁ,
1: রুলটা
0: এবে স্পেন চম্পিয়ান হেলা। স্ট্যাটিস্টিক্স কোন কহুছি যে স্পেন ভালো খেলিলা আর্জেন্টিনা ঠু?
1: হ্যাঁ, ভালো খেলা মানে আপনার গোটে কথা আমি কই দিয়া যে এই যে ফাইনালটা হল 23তম ফাইনাল এটা।
0: আজ্ঞা,
1: এই 23তম ফাইনাল ইয়া পূর্ব 22 ফাইনাল কু বিট করিছে
0: প্রদর্শন হিসাবে।
1: হ্যাঁ, প্রদর্শন হিসাবে। ফর এক্সাম্পল আপনার দেখুন, যে খেল 90 মিনিট খেল ভিতরে, এক্সট্রা কথা ছাড়ি দিও, শিডিউল টাইম হচ্ছে 90 মিনিট, 90 মিনিট খেল ভিতরে স্পেন 20 স্ট্রং শট ডেলিভার করছে গোল টুয়ার্ডস গোল, তা ভিতর 11টা টার্গেট যাইছে। সে যে খেলছেন সে 68% পজিশন তাঙ্কর তাঙ্কর হাতে 68% পজিশন পাসেস সে কেতে দিয়েছেন 803 নম্বর অফ পাসেস, 803 নম্বর অফ পাসেস। তারপরে সেই পাসেসরু 90% একুরেট করেক্ট। আর্জেন্টিনার দেখিদেলে জনা পড়ব।
0: আজ্ঞা,
1: আর্জেন্টিনার পোস্ট কু গোল পোস্ট কু মাত্র 3টা অ্যাটেম্পটস।
0: আজ্ঞা,
1: আচ্ছা, আউ 3টা ভিতর গোটে বি টার্গেট নাই হল। তারপরে তাঙ্কর পজিশন হচ্ছে 35% পজিশন, ইয়া আগর পজিশন লোয়েস্ট ছিল ওয়ার্ল্ড কপরে 37%, লুজিং ফাইনালিস্টর 37% ছিল, ইয়ে লুজিং ফাইনালিস্ট 35% পজিশন, ইয়ে হচ্ছে লোয়েস্ট। তাহলে সে স্ট্যাটিস্টিক্স পয়েন্ট অফ ভিউরু খেলার মাধুর্য মর্যাদা দৃষ্টি এটা জজ করা যায়।
0: স্পেন ডোমিনেট করেছে,
1: ডোমিনেট করেছে, গোটে গোল মানে নুহ, গোটে গোল সে দেইকি রিটার্ন করে দেওয়াটা বহুত বড় কথা, মানে গোটে গোল দেখি আর্জেন্টিনা তার মানে সাহস বড়িবা কথা যে আমি সুজাই দেবু, সুজাই সুজাই আসিছু।
0: এথর ওয়ার্ল্ড কপরে আমি দেখিছ আর্জেন্টিনা প্রথমে বহুত গুড়ে গোল খাইছন্তি, শেষ 10 মিনিটে খেলার মোড় বদলিছে, কিন্তু ফাইনালে সেভাবে হয়েপারা না,
1: হয়েপারা না।
0: এতে কোণ মেসিঙ্কর শেষ ওয়ার্ল্ড কপ বলে কুহযাচ্ছি, তথাপি তো মেসি 22টি গোল করছেন, মানে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক গোল করছেন, তথাপি এবে ফিট অনেক 40 বর্ষে।
1: হ্যাঁ, সেটা তাঙ্কর ক্রেডিট।
0: আজ্ঞা,
1: মানে তাঙ্কর লাইফটা পুরা ডিসিপ্লিন লাইফ।
0: আজ্ঞা,
1: একদম।

0: জন্ম বালিগাঁ দাসিয়া মো নাম।
1: পেটুকু দানা যাব কেমিতি?
0: কোন কইল কমলি? পুথিরে মুই কালিয়া ঠাকুরঙ্ক নাম লেখি লেখি তাঙ্ক গুণকীর্তন করি করি মোর তো ভোকশোষ কিছু নাহি।
1: তোমার সিনা পুথি লেখিলে পেট পুরুছি, মোর তো পুনি পেটটাই অছি। কেতে দিন আর পেটরে উদাকনা দেই শোইবি? তিনি দিন হেলা পেটুকু দানা যাইনি, চুলি অজলা, আর কেতে সহিবি কুহ।
0: তিন দিন হল চুলি অচলা, কিন্তু মতো তো তুমি খাইবাকে দিয়েছ।
1: আর কোণ করে হাঁড়ি যে পখাল পা লা সেতক তোমাকে দেলি, মু খালি
0: পা পিই রইছ।
1: হ্যাঁ, আর কোণ করে যে
0: চাউল দুইটা বসাইল নি, অসুবিধা কোণ হল?
1: তুমি তো ভোলানাথ, তোমাকে আর কোণ কহবি। হপ্তাক তলে যে লুগাখণ্ড বুঁধি সেতক প্রধান ঘরে দিয়ে দিমানে চাউল আনিলি, চারিদিন চলিগলা, আউ কেতে দিন যাব যে? সেই দিন ঠুর তো তুমি লুগাবুনা বন্ধ, এই পুঁথি লেখার তুমি মাতিছ। আম হীন কপাল সিনা পিলা ছুয়া না, যদি পুঞ্জায় থাকে বঞ্চতে কেমিতি কহিল?
0: সেইপাই তো আমি কালিয়া ঠাকুরের পিলা ছুয়া দেই না কমলি।
1: না না, এটা মো কপাল দোষ।
0: তুমি বুঝু না কমলি, এই জগা কালিয়া সুভদ্রা সে আমার পিলা ছুয়া, বাপ মা।
1: মোর যেতবে কোল খালি তুমি পরিহাস ন করব কেমিতি?
0: মু পরিহাস করুনি কমলি, সত কুচি, সেই মানে আমার টিকি পিলা। হ্যাঁ, এ কোণ কমলি তোম আখির লুহ?
1: না, সে কিছু নুহ।
0: তুমি মতো বাহা হি খুব দুঃখ পাওছ কমলি, দিওলা দি মুঠা আহার মু তোমাকে দিয়ে পু, কোড়ের পিলাটে দিয়েপারি
1: সেমি কুহনি।
0: না কমলি, মু গোটে অপদার্থ স্বামী, একে তো অছব জাতির জন্ম, সে নিকমা। তুমি
1: ইয়ে কম কৌছ? তুমি
0: তুমি তোম বাপ ঘরকে চলে যা কমলি, বাপা আউ কোটি হাতকে দিয়ে হাত করেদেবে, তুমি সুখে রহব, আখির লুহ শুখিযাব।
1: ছি ছি, এ কথা পুঁ তুমি কৌছ? তোম ঠাকুর কোণ তোমাকে এই কথা শিখাইছেন
0: কমলি?
1: সত কু সত কু, তুমি এইয়া কোণ তোমার ইচ্ছা? তোম দেবতা জগন্নাথ, হলে তুমি তো মো দেবতা, তুমি মো জগন্নাথ, তুমি মো পুরস্তম, তোমার গোড় তলে মুন্ড রাখি মু ভোগশেষ সব ভুলে যাবি।
0: হ্যাঁ কমলি, পুঁথি লেখা সহিত পেট কথা মধ্যে চিন্তা করিয়া হব, আজিটার পুঁ খণ্ডে লুগাবুনা আরম্ভ করবি। কে নিধি সাথে অবেলাটার এই কুড়িয়ারে কুয়াড়ে গড়ি পড়ল নিধি সাথে?
2: আরে সিধা সিধা ঘর তোর পাখ আসছি দাসিয়া, টিকে পিণারে বসি যায় তাপরে কহা কথা।
0: ইয়ে কম করছ নিধি সাথে? তুমি শাসনী ব্রাহ্মণ লোক, এ মাছ কঙ্কড়া খিয়া খদাড়।

0: ভক্ত দাসিয়া
1: কে?
0: তোম ভক্তের মু প্রীত।
1: কে কে তুমি দিব্য জ্যোতিধারী অপরূপ পুরুষ?
0: মতে চিনি পারুন দাসিয়া, মু তোমার সেই আরাধ্য দেবতা জগন্নাথ।
1: জগন্নাথ
0: নারায়ণ দশ অবতার মৎস্য কচ্ছপ বরাহ।

0: আরে সেই হিত শ্বেত পদ্মডোলা, এই
1: আরে ইয়ে কোন হলা
0: শ্বেত পদ্মডোলা,
1: আমি তো ধর ধর লুহ বই যাচ্ছি, এ আমি
0: ছাড়ি এমনি তো আছছ কাইকে, আরে প্রভু।

0: কর, এ মন্তে যাচু করে ধরি, সে আম্ব শূন্য গলা চড়ি।
1: শূন্য গলা চড়ি?
0: হরে বাপ, সতকু সত আম্ব বার দেহরু গোটা পরে গোটা আম্ব অন্তরিত হয়েগলা, অল্প সময় মধ্যে আম্ব বোঝ খালি। একথা সতকে মিছে জাঁয়া পণ্ডা দৌড়িলে রত্ন সিংহাসন পাখু, দেখলে টাকুয়া গুড়া রত্ন সিংহাসন পাখে জন্ম হয়েছে।
1: নিধিন না, দাসিয়া তবে মনুষ নু, সে ভগবান।
0: নাই বাপ, সি জনে শ্রেষ্ঠ ভক্ত, পুনি কবি।
1: কবি?
0: হ্যাঁ, এ দাসিয়া ভাগবত ভক্ত মালিকা চৌতিষা এসব কথা তো কোন জানিনু?
1: না নিধিন না, এসব কথা মু জানি নথিলি।
0: তা বিষয়ে এমনি আহুরি এতনে অনেক বিচিত্র ঘটনা শুনিয়াকু মিলে।
1: হউ, মু আসছি না।
0: এ রহ রহ রে নন্দ রহ, মু বদ্ধ তার সঙ্গে দাসিয়া পাখু যিবি, তাকে টিকে দেখি আসিবি।
1: হউ হউ, তবে আস, শীঘ্র যাবে আস।
2: ও গোসাই শান্তে, শুন শুন,
1: ধরি কে গোটে পছরু ডাকিলা। আরে আরে, কোন পাঁচটা লোক ইয়াড় ধপাল?
3: এ গাঁ নাম বালিগ্রাম না?
1: হ্যাঁ, এ নড়িয়া বগিচার কোন জাঁপার না, এটা বালিগ্রাম ব্রাহ্মণ শাসন।
3: আচ্ছা, তাহলে খদাল সাই কেউ পাখে?
1: আর মুন্ডে আর মুন্ডে, কাহ ঘরক যাব তুমি?
3: আমি দাসিয়া ঘরক যাব।
0: দাসিয়া বাউরি?
3: হ্যাঁ।
0: আসলে কোটু?
3: পুরস্তমরু।
0: পুরস্তমরু? তা পাখে কোন কাম?
3: তাকে টিকে দেখা করব।
1: তুমি কিয়ে?
3: আমি পঞ্চসখা।
1: পঞ্চসখা?
3: হ্যাঁ, মু জগন্নাথ, সে হচ্ছেন বলরাম, সে যশবন্ত, সে অনন্ত এবং এ পাখে অচ্যুত।
4: আপনার বৈষ্ণব ধর্মর শ্রেষ্ঠ সন্থ প্রভু পঞ্চসখা, মহাপ্রভু চৈতন্য অন্তরঙ্গ ভক্ত?
3: হ্যাঁ, আমি সেই পঞ্চসখা, যুগে যুগে আমি জন্ম নেইছু এই ভূমিতে।
4: কিন্তু ছাড় দাসিয়া বাউরি ঘরক আপনার গমন করছেন কাহিকি প্রভু?
3: সে কিন্তু ছাড় দাসিয়া বাউরি নুহে, আম প্রবর্তিত ভগবত ভক্তি মার্গ অনুসরণ করি সে জনে শ্রেষ্ঠ ভক্তরে পরিণত হয়ে সারিছে।
4: কাই আমি তো কিছু জাঁপার না প্রভু, সে আমার লুগা বুণুছি, ঘরে ভাত নথিলে দিনে দিনে উপবাস রহুছি।
3: সেইথিপাইঁ তো সে আমার শ্রেষ্ঠ, সংসারী হয়ে মধ্যে বৈরাগী, শ্রী জগন্নাথঙ্কর নিকটতম।
4: মনরে পরতে হেউ নাই প্রভু।
3: তেবে আসন্তু আম সহিত, তাকে আমি পরীক্ষা করিবা, ভক্তির পরাকাষ্ঠা কেতে তার সমীক্ষা করিবা।
1: তেবে চালন্তু প্রভু।